নরেখং নমো হং নগ্রোহং নদ্রোহং নদ্বখং ন কর্মং ন ফর্মং ন জন্মং ন জাতং ন মিত্রং ন শত্রুং ন পিতৃং ন মাতং ন নেহং ন গেহং ন কামং ন ধামং ন পুত্রং ন মিত্রং ন শত্রুং ন ভামং লেখং বেখং যৌনি স্বরূপং সদা সিদ্ধতা বুদ্ধতা বৃদ্ধ রূপং নহি জান যাই কছু রূপ রেখং কহাঁ বাসতা কো বিরহ কৌন ফেখং কহাঁ নাম তা কো।